0: aro labor commissioner laka office nagaland ba employers aro state establishments logodi workers kan garam mausam samay bachai rakhibuli salla dise ministry of labor and employment ba janai dia pasudi advisory to dise advisory ba employers logodi kam kuria samay do বটলি করে কিনা বাহারে বেশি গরম সময় কামনা করে কিনা আরাম করিয়া সময় দি বলে জানাইছে কনস্ট্রাকশন এজেন্সিস ফ্যাক্টরিজ ব্রিকেন আর দোসরা এস্টাবলিশমেন্টস লগতে খাবলে সাফা পানি দি বলে ধোপরা হাতি রাখি বলে কুলিং ফেসিলিটিস দি বলে আর ইমার্জেন্সি ফার্স্ট এইড মেটেরিয়ালস কান কাম করিয়া জায়গাতে রাখি দি বলে জানাইছে স্পেশাল দরকার দো ডেইলি ওয়েজ আর্নার্স কনস্ট্রাকশন ওয়ার্কার্স ব্রিকেন ওয়ার্কার্স আর দোসরা বাহার দিয়ে লেবার কাম করিয়াখান কারণে রাখিছে এই জনাই দিয়াটো এটা লোকে লোকের পর শুরু করে কিনা পুরা গরম মৌসুম নহলে দোসরা অর্ডার না দিয়াদাক জারি রাখি বলে আছে খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে এডভাইজার হিকানি জাখালোবরা এমএসএমইডো নাগাল্যান্ড লাগা টাকা পয়সা গ্রোথ কারণে বেশি দরকার হিসাব জানাইছে স্টেট সরকার বা সেন্সাস 2027 সেলফ ইনিউমারেশন লাগা ফেজ ওয়ান কারণে গাইডলাইন্স কান ইস্যু করেছে এমপি এস পাংলন কন্যাকরা সেন্টার বা নর্থ ইস্ট দি ধ্যান রাখি কেনা এনডিএ বা পাওয়ার দি বারো সাল কামিয়া পয়া দি বাধাই দিছে আর সেন্টার বা হাই লেভেল কমিটি বানাই কেনা ডেমোগ্রাফিক বদলি লগতে সামনা করবলে আছে আর এটার আজি সামলাগা খবর এমান শেষ করে আছে শুনে থাকবি আহিয়াকালি ফুজ 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.